নমস্কার, মিডিয়াম আপনি 243 দশমিক 3 মিটার, কিলো হার্স 1233, ইয়া আকাশমানি দূরা, অকটে মানাক 6:30 মিনিট আর 40 সেকেন্ড, জাসিং অনুষ্ঠান চংত সিডনি স্মিথনি এই পেনকোর সাই লেখায়। জীবনসে যদি শক্তিশালী অর্থাৎ শক্ত পক্ত যদি দংনালা পানু উটিঙ্কাবারে হতাশা জানে প্রশ্রয় তালাখা, একবার প্রশ্রয় মানবারেন উজা নানি অভ্যাসনি অংশ দংখে তংনা চিরদিন। সিডনি স্মিথ। ইসমেনি এই পেনকোর্স হয়ে পড়েন তাই অনুষ্ঠান চং আগুইলাইটো অনুষ্ঠান সে প্রথমতে না পারং নে নাথনি লেখাত হিটেস কোসনি চাই নাথ শ্রোতা চাই যা

hites kosni sai onostansi na thonga onostansi dai na thoi la khato krisi koru krisi korni bisoy tong ha salimai ni suno jalodam tuyar telani aro ker pasini na thona pai krisi koroja na thong tuni beba krisok phetani নমস্কার লেখাত আশা দি পারং সবান পেনান্ত এইবার খেতি বাতিনি কারণে নাংনি আবহাওয়া বতর বা জলবায়ু যা দামটি পেন বয়সা মাস থাকি রাংনি আগমন জানুকু অবশ্য পরে বিতা দুনেও যা রিংনা মানচা বা দাপান্না মানচা জিয়ান ধ তাইনি আপারংনে এই বৈশাখ মাস দিন সালিমাইনি রোয়ানি কারণে জালদাম তুইয়ার দেলানি জালনি কের অর্থাৎ চালি বাসিলানি কাইনি পদ্ধতি সার প্রয়োগ বা সার লেখানি বিতানি নিরানি বিতানি ইত্যাদি সম্পর্কে অনুষ্ঠাননি জড়িয় লেখায় আপারংনে কাকুইসা কৃষি করজা দেবরেং লাখানা লাফান্ত আশাদেরও এই কটি কাজা আপাজরংনি কারণে তামটি গুরুত্বপূর্ণ দংনা নাংনি গংসে তংনি হালুয়া ভাইদা যদি না থং তুঙ উটেঙ্কে পারে এ বারলাইনি জিজানিনি কর ওই অনুপাতে যদি আপাজরং সালিমাইনি রোয়া আরো চালি আরো জাল যদি ঠিক উপযুক্ত সময়সে যদি বাখায় না মানো নিরায়নি ব্যবস্থা দিয়ে মানো উটিঙ্কেবারে আপাজা ভাবাই মানসা ভাবেন তামটি উৎপাদন দিয়ে নিজা সক্ষম দং না জিয়ান দং হালুয়া ফায়দা সালিমাইনি জন্য সুস্থ আরো সবল জাল তুইয়ার দেখে বা উৎপাদন দেখে

roakai babre unikara sitamti kurotopurno dungo. Jun masni masi paktakini julai masni prothom bhag orthat asar mas itihana zarung sin unnoto jatni ker zarung bebohar dekhi apazrung dui thaki tin sapta ni bhitor si orthat kom boyosni jalo dane tuyar delana manu kaini samoy si sari sari dekhe 8 thaki ni 10 inchi hazan rakhai pare tanti utpadon deni sambhab tum orthat maini fasol tamti manu salimaini jalo byabosthapanani mul ba asol korojang do hai tingkai prathomoten ker nirbachan ba basilani maini prokararo sthaniyo orthat nakni local jat hani gunagun nikarasi bhitti dekhi unnoto jat jitingkai ronjit bahadur satyaranjan ba sri poddhoti mote luit kopili itati jarung apasrung basila jaloni boys bibati dong bare apaja kaini opojukto sri poddhoti mote orthat sundorjo puthok bhabe juti apaja maer wakai ho utingkai bare 10 theke 12 din boyosni আর যদি সাধারণ পদ্ধতি মতে যদি আপাচা রোয়াকাই হো উটিংকে পারে 25 থাকিনি 30 দিন বয়স নি 3-4 সপ্তাহ দুনি জালোদানে কাইনিনি কারণে উপযুক্ত দুমু তাই ফাইটো জালোদাম তুয়ার দিনই ক্ষেত্রসি জালোদাম বা জালো ফুকনি আগুরান জালো জিসি বাখাইতেনে বাদানতেনে উজানে হা জানে দুসুমলানে লেগে যাতে ফুকনি সময়সি যাতে জালোদা পাখালাইসাত উনি কারণে জালোদাম গরগর আপাজা জলসিঞ্চনী ব্যবস্থা দেমান বাপরে জালোজা পাখাজা আরো সহজে উজা ফুকডাক ফাইও কাইনি পদ্ধতি জানো এটিংকাই রোয়ানি কাইনি পদ্ধতি প্রতি কোষার ওয়াসি 3 থাকিনি 2 তা জালো সে পদ্ধতি মতে বাবরে 3 থাকিনি 4 তা রোয়া বা গোসা আর সারি সারি ভাবে কাইনি যা উচিত সার লেখানি নিয়ম যে এটিংকাই সালিমাইনি জন অর্থাৎ উন্নত জাত সালিমাইনি খেতিনি কারণে বিকাশ পেডিয়ানি পরামর্শ মতে প্রতি বিঘা হাসি অনুমোদন দুনি পরিমাণ নিসার অর্থাৎ ইউরিয়া জিং ইতিহানাজারং ব্যবহার দেনা লেগিও কৃষি জাগরণ নিবি ই প্রবন্ধ সি ইতিহানা হাইব্রিড মাইনি সারণি মাত্রা আরো বিকাশ পিটিয়ানি ইতিহানা পৃষ্ঠাসারংসি সামগ্রিকভাবে সারণি পরিমাণ জারং রিংলানা মানু পরামর্শ যা ইটিংকাই শ্রী পদ্ধতি মানি খেতি পদ্ধতিনি কারণে উন্নত জাতনি সালিমানি খেতি দেনা মানু অকেনেন নিনি হালুয়া ফায়দা ইতিহানা বারফাইনি করজরং যদি আপাজরং না থুঙ্কে থংত উটিংকাই বরে বা আপা খিটি দেশা পাবন আপাচে যদি ফাগুয়া লাখাতেনে বা সানে বুক বইনে লাখাতেনে উটিংকাই বরে ইতিহানা করজরং আপাজা মন রাখাইকে অদানিবনি পরামর্শ যদি লাখৌ উটিংকাই বরে আপাজা ভাবাই মানসা ভাবেন তামটি উৎপাদন দেনিসি সক্ষম দংনা আরো আপাজানি মাইজা সুন্দর প্যান দংনা আরো আপাজাপন লাভাম্বিত দংনা পাখে নিং ভাবাইও

এতিয়া হালো ফাইদা তাই নিজনো কৃষিকর জাইসান আপাজ রং বেবাকান পেন্টকান ই কামনা দিত নমস্কার অনুষ্ঠান সিয়াপারং নাথুহা কৃষি করজা নাথুরা হতাই রাঙ্গামনি হুরাংসি ইসেজা

জাসিং অনুষ্ঠান আতংতং তো আপারং আকাশবাণী তোরা কেন্দ্র থাকি স্বাস্থ্যকর স্বাস্থ্যকরণী বিষয় দোহা গরমনি দিনসিন আং আপানি স্বাস্থ্য জানে বিটিং দেখে পেন রাখাই মানু আরো উনি যত্ন লাগনি বিষয়ে কয়টা টিপস স্বাস্থ্যকর অনুষ্ঠান সে আপারংনে বেবাক নাদ তাইনি স্বাস্থ্যকর

স্বাস্থ্যনীৰ প্ৰতি যতন ৰাখাইনী উপৰিবন জমাৰ জংসাৰ তিনি স্বাস্থ্য যাতে পেন পাঙো উনি কাৰাচি নাংনি অভিভাৱক দাবন যত্ন বা নজৰ ৰাখাইনে লাগিও বিশেষ দিকে স্বাস্থ্য পেন দেখে ৰাখাইনী কাৰণে সুষম আহাৰ নিয়মীয়া ব্যায়াম পর্যাপ্ত পরিমাণে ঘুম অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা আর মানসিক চাপমুক্ত টগনিজা তামতি জরুরি দিনান পর্যাপ্ত টিনিংনি ধূম্রপান মদ্যপান এজরং সারাইখে আর রীতি অনুপাতে সতেজ ঠাইমাকৰ যাবা কবা ইত্যাদি যাৰ চানি অভ্যাস দেনা লাগিও স্বাস্থ্য পেন ৰাসায়নিক কাৰণে বিশেষ কয়টা টিপছ যাৰ আপাজৰংনে দেপেং ৰাখাত সুষম আহাৰ সুষম মানে যি আহাৰ স্বভাৱৰে নাংনি স্বাস্থ্য বা কাণ যাৰ সুস্থ তুমো বা বলবানু বা শর্করা বা লোহিত কণিকা অর্থাৎ থি তুয়ারদিনী ক্ষেত্র সে বিশেষ সহায়ক তুমো উটিহানা সানি যার সানা লাগিও আহার বা সানিনি বাজং আশযুক্ত সানি জিটিংকাই সেংলাই যিকোনো যাবা থাইমাকর অন্তর্ভুক্ত দৌনিজা দরকার চর্বিযুক্ত ভাজা পড়া ফাস্টফুড ইত্যাদি যার কমাই লাখানা লাগিও টি গ্রহণ অর্থাৎ টি রিংনি কানসি হাইড্রেটেড দংখে রাখাইনি কারণে দিনান বা দিনসি কমেও 8 থেকে 10 গিলাস টি লিংনা লাগিও নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত 30 মিনিট বেড়াইনি হরাইনি যোগাসন বা কোনো শারীরিক ব্যায়াম যারং দেতংনা লাগিও ঘুম ফারুক জুনি সময়সে অন্তত 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমলাইনি যা স্বাস্থ্যনি কারণে তামতি দরকার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা চাকগিন্নি চাকরেঙ্গিন্নি তিলনি ওয়ালনি পরিষ্কার সকা পাঞ্চি কান্নি রোগ প্রতিরোধ দেনি ক্ষেত্রসি ইজা বিশেষ থেকে সহায় দিরু ধূম্রপান আর মদ্যপান বর্জন অর্থাৎ মেরা বা ধোঁয়া ধুঙা বুসুমনি থাকে নি হাজাম চিতুনি সুস্বাস্থ্যনির জন্য তাঙ্কু মদ্যপান সম্পূর্ণরূপে পরিহার দেনা লাগিও মানসিক স্বাস্থ্য ইতিবাচক চিন্তা দেনি বা সবসময় পজিটিভ থিঙ্কিং বা চিন্তা যোগাসন বা ধ্যান মেডিটেশন দে আরো দরকার পরে বাবরে পরিয়ালমিন বাজক সময় কাটায় বিশেষ সতর্কতা টংনিজা দোঙা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস টংবারে সুম আরো চিনি কম দেখে সানা লাগিও সুখম সানি দানি তালিকানি গঞ্চে নিয়মিত বেড়াইনি ব্যায়াম দেনি বা যোগাসন দেনি শারীরিক আর মানসিক চাপ থাকেনি হাজানসি রাখায়নি ফাইবার সমৃদ্ধ সানি সা আশযুক্ত সানি যার আপানি বা আপাজনী জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব দেখে না মানু ফাইবার সমৃদ্ধ সানি যার মসৃণ হজম অজন কমায়নি কর্মশক্তি আরো

নাসিমং তুলসী কুমার আর অনুপম আমোদ নি গীত খোখনা সোহা দাও নাসিমং না সুনিধি চৌহান আর কীর্তি সগাতিয়া নি লাইফ পার্টনার ফিল্ম গুঞ্জি আংনা মে সেনাই গীত খো গামতাংয়া